কাপদরদর খামনু কুজিয়া আহমদ বাম্বা খামনু আহমদ বাম্বা সম্ভালাও বে কাপদরদর খামনু কুজিয়া আহমদ বাম্বা খামনু আহমদ বাম্বা সম্ভালাও বে কাপদরদর খামনু কুজিয়া আহমদ বাম্বা বুইয়া লাকান মোচি খাম সঙ্গু দিওয়ান তুরবাদি সে।